यस, तू ही मेरी जहां हो, तू ही मेरी सब कुछ हो, कितनी सुंदर बात है ना। यहां से आपके लिए कुछ समाचार ला रही हूँ। रेक्स वाटरस्टाट वार्स्क्यूड फॉर फील फान इर्स। स्नेलवेग गाट 2 weken dicht। Regio A20 gaat vrijdagavond opnieuw voor 2 weken dicht. Deze keer gaat het om de andere rijrichting dan begin deze maand. Toen de snelweg tussen de Rotterdamse knooppunten Terbrechtseplein en Kleinpolderplein ook al afgesloten werd. Rijkswaterstaat waarschuwt voor files met een lengte tot 1 uur.

0: splitsing komen. Komt er een splitsing, dat wil zeggen, dan zal er een ogenleegloop zijn. Dat was het voor vandaag, zou ik zeggen, Sjaan en de luisteraars. Met betrekking tot 2AP, de komende verkiezing, ja, hoe het toe zal gaan, wat de spanningen liggen en wie nog wel bezig zijn. Dat was het voor vandaag, Sjaan.
1: Ja, meneer Mohan, heel even nog, alsjeblieft. Dit was, beste mensen, je had ik uitleg. Janneke, onke eigen mening, commentaar staat. Meneer Bhagya, Rajkumar Rolly Mohan, ne aapke ge baat betlaaye. Aur, zera se kuch aap Hindustani mein keh sakte ho?
0: Bhaiyo, behno, main chota roop mein aap se phir ho. वही बात फिर न बोलेंगे सरनाम में ईसाई बहुत स्लेक्ट जा रहा है प्रेसिडेंट ईसाई कहीं रहेगा इंग्लैंड कोई ना जाने कहा गए ले करे हम लोग फिर मुदर कल्ला जैसे हम फोट हुई प्रसाद देंगे बोल नहीं रही ली कि हम लोग सुन ली बात की हुफ्तदार बीस खेस शहीद में ली देंगे स्लोई तक करे खात की देश खात और सब कोई अब वही चीज सोचे कि उगे ले वो ली देंगे ले वे पर अभी रोंदर करे हैगा कि सोखराम प्रूफ या अभी गए हैगा वहां पे या अब पे ये प्रेसिडेंट आए तो दोई लगे दाए और हम लोग इंफॉर्मेशन अपने पापे फिया होलांड आओ इके के वहां रहा कैसे बाइले और जो प्रेसिडेंट आएगा ये अच्छा आएगा उनके बोले कि पैसा लेने कैसे कि कहीं ना लेने कैसे तो सब कोई ईसाई सोचे कागे ले प्रेसिडेंट इंग्लैंड में करें या और जो तू एरफार एडमिस ना जाइए चलिए जाइए जो उनके शियु पॉलिटिकल इंसेक्ट ना है इकोनॉमी से इंसेक्ट ना है और वहां जब ओवरीन कम स्टेगन करिए तो जनिए देश ब्लांक से इन सो स्लिम एब सो फे एरफारिक दैट्स अ मेट क्लीन अवार्ड एंड स्टार्ट अ मास पोजीशन क्रिएट कर ले वे अपन का छोटा छोटा लेटर्स में जो सब लिखे ऊपर इनकम स्टॉम है तू सरदाम के आदमी का तुम बैठ चल रही है ना जानिए कि ओकर पाँच है का है बदले तो तू टीकन कर दिए तो वो सब बहुत जबर रहेगा ये सब ऊपर इनकम में लहू पकल्ला की ऐसे ना रहे या अब वो हम लोग सुने कोई कि कितना पैसा लेनी भाई ले काय काट लेनी भाई ले एयरड्रॉप तो लेनी कर चुका ले दो तीन जगह कम्बो एयरलेस ना कर दी से कि पैसों कहाँ गई ले कैसे आम बस्ती भैले अब फिनो गए पैसा लेनी करे देखल जाए का हो है एक ऊपर हम बच्चे लिए हम बच्चे लिए कि नाली दैत के ऊपर चोरी चपात बहुत ढेर है या कल यहाँ डीएनए में से दूसरा स्क्रैप भैले और हाल तही या हम नाम एंस बाटी वहां हम फिर निकल ला उस सब अपने के फटकूप करे और पाकिस्तान इंटरनेशनल बदला है जो सरदाम टीकन कर से मैं वही फटर हुआ में तो गोदो इम तो है गा कि तो के नाव फिर ही लमाल अच्छ लोई तक करे क्वेटल ये कान ओ इन बिसोंदर सफाल जब कुछ एरस तक बैले तो हो ही सके वैट ही टेंग वामे ऐसा चीज करिए कि तू ओ खफलवन में वेल दूसरा तू पास कसके मैं सरदाम के आदमी लोग जो बहुत चलाक खेले है यहाँ एकदम डेस्क पे कर दी से आप जानो है क्रियोलिटी तुनी में हुए आप जानो है अमेरिका में का हुए आदमी लोग ऑटोमेटिक वो अपने को स्कूल में लेके जाए और वहाँ 20-30 आदमी के दाग धारे है आप लोग जाने गयाना में लाल 6-7 आदमी सब दाग था आप जानो है कि रिक्यू में सब सीजन हो गए तो वेल ये वो सब देश जो ही सब मांगे दो स्टाफ एम पूरा करे अमेरिका में तो दो स्टाफ आएगा आज तो लोग देर देश में है और तुम मांगे यही नहीं क्यों मैं सरनाम जा क्रिमिनलिटी इतना ऊंचा है दिन पे दिन ऊंचा हो जाए तो तू ही लमाल देश पे ही कर कर रहे चाहे वो खीर से पे ना ऊपर लात कर ले कि इन बपाल दख फाल तो इस सौंदर्य दख फाल है तू के पास का ऑर्डर या ये कर ऊपर हम बच्चे ही बाती या और हम बच्चे ही बाती देर फिर यहाँ पी के ऊपर या जो फिर यहाँ पी में ईसाई स्ट्रेट है या दो तीन ग्रुप एरिंग है जो सब कोई मांगे फोर सीटर हो गए hele wie mange voorzitter over partij wakker. Ja. Kalina Goldingsen, de heer Ramadin, had nu Lala Rukmedinsa. Ja. Die groep was onder leiding van Bisson Baba. Hoe organiseer ik het? Al gewoon bij hem duidelijk tegen wat die alleen maar zeker materiaal. Maar hoe oorzaken naar bedrijfse kijk had. VAP verkiezingen was laatst bij la. Ze kon maar graag discussiëren krijgen. Boy Nangel, Boleki, Oorzaak, Wankaraha. Maar hem laatst weer wordt wat man liet hem wel niet. Mooi zo de klimatiseerde materiaal. Mooi zo de klimatiseerde, maar ook ziek hè. Je zeefer materiaal na hè. De tsunami te kappen je die kaap het is wat baten, kaap je wat baten, kaap je hè. Oud ja dat kaap krijgen. Oud duidelijk hè wie. Die keer oud achteruit delen. Kon kan ik dat achteruit delen. Nou, de persoon John had me bouwt jammer houden het chance aan toki 45.000 stemmen, 45.000 500 zoveel stemmen. De geschiedenis van VHP met de boysertjes naar bij la. Maximaal 7.000 VHP zonder chance aan toki halen kan die zeggen, nou, ook de zeker maar daarmee heeft per raar. No zetel daar, maximaal, kunt via behalen pensaar. Jan Santoki, je hebt zijn voorzitter wel, 10 raad kamer is, Laila Bispe. IMF, Miguel, je situatie lezen over de Kuchneraar, naar Paisa naar Kuch, de IMF liggen tegen daar. De hoge programma uitvoert, dat is John Suara. Hoe betaal je voor je bed met ons, je hebt dan dat die Suara heeft. Maar hoe ze de mond passen, ik heb de mijle de week. Maar het mij loopt dus zij laat, ik heb het mijn stem. Maar je doet dat je die 17 zetels via P5-zet. Want NDP 5-zet je 18. De VHP get dat je toen een keer lekker laf het kiezen. NDP met jouw partij mocht je ook een onder ik paraplu deed la NDP met dozen uit haar aardes. Je NDP had je lezen, zei NDP tera op power, ja dat tera zetels. Ja? Dus ik ga je eens even maken, ik ga achteruit gaan. Nou, 2020 mei, VHP moet Jabberveld bekampen, hoe ik had niet zetel la. Maar je hebt zo'n 10 keer aan regering met haar. De koe je koe weet met het daar aan zetel. Ik koe DNA lid, naar ik koe minister, naar ik koe RR, naar ik koe DR. Je hebt nog dikke deli. Die zegt iets maar discussiëren te leren. En wel die heeft je een oorzaak die achteruit gaat naar de partij wat. Ja? Je hebt nog taakje gezet. De admin ook geen mange voorzitter doen. Deze Gajadien. Hoe achteruit gaat je stemmen? Maar toen daar geen 20.000 zoveel we had 2020 mee. 100% achteruit wil hij gaan stemmen mee. Omdat 9.000 of 10.000 stemmen maar bij zich niet. Ja, dat wil zeggen, je bent 100% achteruit. John had me bouwt Jabala, eerste beheer, dat hij, ja, ook direct dat ze jouw stem. Hoe Johan loont daarbij, ze heel rustig mens, beschaafd, op een mening wie deze, wel ja. Kortom, die vergadering was hoe het VHP-centrum. Maar VHP kreeg ik deel tegenwerk met die groep wakker. Die na blok VHP-centrum met na. Am blok bezig wat die op wat na ook. Na die gelegenheid. Dat ze veranderd het liefst te laten ook mee. Te laten ook mee vergadering. Voilà. Ja. Kan hij is de hoofdschuldige in deze die dit geboycott heeft, dat de groep niet in VHP-centrum kon vergaderen. Maar daarachter schuld Yogi en Kajadin enzovoorts, begrijp je? Dus dit soort zaken weten we, ja. Kajadin die voorzitter wil worden, want hoe ga je evalueren, zichzelf gaan evalueren. Hij is steeds achteruit gegaan in stemmen. Hè? Ja, het 2020 meer stemmen, maar 2025 heb je minder stemmen. Terwijl hij 10 orde en de statuten wijzigen, zodat je maar 2 termijnen mag zitten in elke functie. En dat is goed. En ze willen de mogelijkheden voor de hoofdbestuur toch wel beperken. Beslissingen moeten in brede verband genomen worden. Ja. Dus deze pitch kan je gewoon baat brengen, maar aan degelaar die verdeeldheid heeft. Subprimang heeft voorzitter door, maar meningen, subjecting aan tafel bij te geven, barkaat mee gaat, of jahinga ik restatune ke. Je verdeeld hoe je, ja, dat wil zeggen, versplintering eigen die groep van stemmen spelen. Ja, de partij verzwakken je. Ja, hoe het is net zijn woorden. Ja, zijn juist herstel kan ik je jammerlijk slecht leren of jammerlijk achteruit brengen. Partij, hoe ze zijn woorden. Maar ze kunnen maar geen voorzitter over, heeft je ook een probleem gehad. Kan hij maar geen voorzitter over, Gerdin maar geen voorzitter over, Jogi maar geen voorzitter over. Maar toen dat man niet voorzitter hoor, is een duidelijk politie. Toen is een man niet voorzitter. Dus, olie heb je daar verzadiging met de lente, ook duidelijk politie. Heel verstandig en heel goed ook. Worden, je gaat kakens benauwen jij, of je gaat aantal criteria bepalen jij, je mag geen voorzitter hoor. Koontjes, koontjes, toch het zijn rijke, scholing, integriteit, opspraak met hele veldelijke zee, deze stemmen. Ik aantal punten ben. Naar geen 1 punt ben. Nee, een aantal punten. Dan zal je toch wel daaruit mensen moeten kiezen. Een aantal criteria vaststellen. Heel goed. Wanneer hoor ik je een Italiaan vergadering bij politie? Of kan je meneer, meneer Mehertjan, dat moet duidelijk politie op het plaatselijk aardig. Die erg vind ik er heel die hebben nog een eigen partijcentrum in, nog op 200 meter, die hebben nog een partij dat dat ook mee vergaderd krijgen. Of hebben nog een wandamage vergaderd krijgen. Of kan hij is de veroorzaker, hoe lees hij gaat, kan hij geen naam. Nou, Aaplok Jansen geeft, die ooggroep John bezig is, dat ik bezig is. Die Londen John bezig is, maar hij veranderingen laten, zat u dat hij oude reglement. En maar dan met ooggroep wat iets John namange. Want hoe ze mange in de giebhad, ja, ze bijtel he, we bijtel he. Ze namange die doodstroming van jong kader dan boven jij. Kortom, zodat we daar ook mee, deze is aardig, wat hij leert, ja. Oude, ik wou af dat je goed regaat de Pino. Bhagwan ke naam se, Pino, je mogelijkheid regaat. Dan denk je, ik wou af dat. Kaka Pijle zijn naam de Pino. President Ajay de Tabo Liga. Kapaise, Kanapaise, onder welke voorwaarden. Dat was het voor vandaag. Samen en de luisteraars, laten we hopen dat we volgende week toch wel. Met betrekking tot het vertrek van de president, wat hij gedaan heeft en meegehaald heeft, probeer kunnen weten.
1: Meneer Rolly Mohan, आपको हृदय से धन्यवाद. हमारे साथियों जिस अभी जैसे मैंने बताया राजनीति यानी पॉलिटिक के क्षेत्र पर और पॉलिटिक के सुनाम की जो खास करके हमारी पार्टी जो फेहपे उनके बारे उसके बारे में और जबकि आज संतोखी नहीं रहा तो अब नया फोर्सेटर कौन होगा उसके बारे में आज वो हमारी भैया खास करके श्रीमान राजकुमार रोली मोहन आपको संक्षिप्त रूप में बतलाए और आने वाले भविष्य में क्या होगा आप सुनेंगे आने वाले दिनों में. तो आज के दिन जो है अपनी जैसे मैंने अभी कहा ऐतलख और अपनी मीनिंग और कमेंटार के जरिए से आपको समझाए. मैंने रोली मोहन आपको हृदय से धन्यवाद. फैन वीकेंड एंड एक मुट्ठी बदान के तौर फॉलोइंग वीक मैंने मोहन
0: थैंक यू वेल.